खूबसूरत गाना बेमिसाल गीत तुम मिले दिल खिले और जीने को किया चाहिए. या इन कैटेगरी ओ गॉड वन मोर रिमिक्स, मार दान वेल एन हेले मोये फेने कवर गाना. या दैट वाज द स्टेम फन स्टेबिन बेन ऑन द वोकल्स. या द डीपस्ट गेहेम फन गेलुकिग सेन is het goed hebben met jezelf. Ja, dat is het geheim wat ik vandaag met je deel. Ja, je mag enthousiast zijn over wat je wil, maar je moet gelukkig zijn met wat je nu hebt. Het zijn de heerlijke momenten die je hier zo beleeft bij Ujala Radio. En dit keer met de stem van Shingsta samen met Neha Kakaron de vocals.

खूबसूरत गाना प्यार आता है तुझ पे, प्यार आता है एक एक लम्हे में सौ सौ बार आता है। Ja, de prachtige mooie stem van Shreya Ghoshal samen met Rito Riba, gebracht in het jaar 2025. Ja, liefde komt niet altijd wanneer je het verwacht, maar wanneer je het meeste nodig hebt.